0: News at 7:20. Have a nice day.
1: আপনার লোকে রিজনাল খবর আংগ্রেজি দিয়া শুনিলে আপনি কান আকাশবাণী কোহিমা লগতে জড়িয়ে আছে 639 কিলো হার্টজ দি লিসনার্স এটা ঠিক 7:35 আনি দিয়ে আছে মাদার্স ডে প্রোগ্রাম যুক্ত আংগ্রেজি আমি খান শুনব বাই মিস্টার ওলো লাস।
2: দিস ইজ আকাশবাণী কোহিমা প্রেজেন্টিং আর মাদার্স ডে স্পেশাল প্রোগ্রাম।

প্রোগ্রাম দুসরা গেট হুনে থাকিছে রাজি ফ্লেমট আর অরিজিৎ সিং মণি মহাদেবন আর রাভি মিশ্রা লগা বাস্তে শুনে থাকা সববিলাক দুসরা গীত কোনা বাজা আগতে ইয়াতে একটা দুইটা মেসেজেস আই কিনা আছে লই কিনা পুরি দি আছে কহিমা ভিলেজ পরা নিচে কপরা লিখি কিনা পাঠাইছে আর তার এনেকা লিখে আছে আই থ্যাংক গড ফর ব্লেসিং মি উইথ এ গ্র্যান্ড মম অ্যান্ড মম বিকজ এভরি ওয়ান ইজ নট the same wishing everyone happy mother's day kwase niseko a very very good morning to you on this special day aji fujurde program de aigina shamil hoise apnar laga grandma aro ma laga uporte ki man takte apnar blessing pai kina ase to acknowledge kori kina likhi kina pathaise besi khushi ase koi kina janai di ase aro yate very good morning wish logote ahi ase beautiful sunday aro happy mother's day All is gold we are enjoying koi gena ramesh patro runu patro lucky dipankar labonia golaghat assam pra likhi gena pathai ase well ramesh patro a very good morning to you too and a beautiful sunday to you and your family aje khali apnar aro runu aro lucky hen hoy gena dipankar labonia bi ahi gena program te shamil hoy gena ase bc bc khushi ase koi gena jana শুনে থাকা সববিলাক আপনার খান মেসেজেস খান আকো লই দিয়া হব কিন্তু ইটার কারণে শুনব নির্জা ফিল্ম কি গেজ গাই আছে সুনিধি চৌহান

আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটা বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়াটা গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়াটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।

লতা মঙ্গেশকর লগাওয়াস্তে আপনালুকি মাসুম ফ্লিমত শুনিলে শুনে থাকা সববিলাক দুসরা গীত কোনা বাজাও গোটে ইয়াতে আরবি একটা মেসেজ আহি কিনা আছে এইটো মেসেজটো লিখি কিনা পাঠাইছে হেকুট জিমো আর তার গুড মর্নিং উইশ লগতে সব মা খানকে আজি লাগা দিনটো সবচে ভাল আর ব্লাসিং ডে হবি গইনা উইশ করে দি কিনা জিনিবতরা লিখি কিনা পাঠাইছে হিকুত আ ভেরি গুড মর্নিং টু ইউ টু বেশি বেশি খুশি আছে আজি ফুজুরি বি আপনার প্রোগ্রামটা আহি কিনা সামিল হয়ে কিনা আছে আর সাথে আজি আজি লাগা দিনটো একদম স্পেশাল ডে আছে তো মই প্রোগ্রাম শুরুয়াত কই থাকিছে আজি লাগা দিনটো সব মা খানকে ডেডিকেট করে দি কিনা কিছুমান ফিল্মত পরা গীত খান দিয়া শুনব আছে তো এতিয়ালে আমি এখান শুনে থাকিছে মা খানকে ডেডিকেট করে কিনা গীত তো শুনে থাকা সববিলাক এবার দুসরা গীত শুনব শঙ্কর মহাদেবন লগা বাস্তে ফিল্ম তারে জমিন পর

সময়তে আইগিনা প্রোগ্রাম দিয়ে সামিল হয়ে গিনা লিখি গিনা পাঠাইছে জিনেবটোপরা হেকুটো জিমো আর তারপরা বিউটিফুল ব্লেসিং ডে কই গিনা লিখি গিনা পাঠাইছে আর ইয়র চয়েস সং ইজ ভেরি গুড অ্যান্ড আই লাইক ইট হ্যাভ এ নাইস ডে কই গিনা লিখি গিনা পাঠাইছে হেকুটো আ বিউটিফুল অ্যান্ড আ ব্লেসড ডে টু ইউ টু বেশি খুশি আছে কি আপনার প্রোগ্রামটা আইগিনা সামিল হয়েছে আর গানা চয়েস খান বি ভাল লাগি গিনা শুনে আছে তো এনজয় করে থাকিবি অ্যান্ড ইউ টু হ্যাভ a very very nice day aro yate john paton kohima prabhi good morning wish kurigina likhi gina pathaise aro tar ko ase today your playlist is so nice I wish a very happy mother's day to all the dear mothers kohigina likhi gina pathaise god bless them with good health and long long life ko ase jiha john paton a very good morning to you too bisi bisi khushi ase eta samoy ta apnar আইগিনা প্রোগ্রামতে সামিল হয়েছে আর ইটু প্রোগ্রাম লাগা থ্রু পরা সব মা খানকে আপনার লাগা সবসে ভাল উইশেস খান লিখি গিনা পাঠাই দিছে বেশি খুশি আছে আর গানালা প্লেলিস্ট খান বি আপনার একদম ভাল লাগি গিনা শুনে আছে তো এনজয় করে থাকিবি কই গিনা জানাই দিয়ে আছে তিন নম্বর দিল জানপরা শিকারী রংফর ডাকওয়াম হানসে আর কে হাই এংটিপি জিতেন এংটি তারখান সপ্রাবি গুড মর্নিং ওয়েশ করে গিনা লিখি গিনা পাঠাইছে আপনার লাগা পছন্দ গানা খান মজা লাগি গিনা শুনে আছে কই গিনা লিখি গিনা পাঠাইছে শিকারী রংফার আর সাথী বিলাক আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ এটা সময়টা আই গিনা প্রোগ্রামটি সাথ দি গিনা আর খালি টিউন ইন করাহে নয় গিনা লিখি গিনা বি পাঠাই দিছে আর সাথ সাথে গীত খান বি ভাল লাগি গিনা শুনে আছে তো প্রোগ্রাম শেষ নহাটা গীত খান তো লই গিনা এনজয় করে থাকিবি তো শুনে থাকা সববিলাক প্রোগ্রামত এইবার দুসরা গীত দিয়ে আছে আলকা ইয়াগনিক লাগা বাস্তে ফিল্ম বাল ব্রহ্মচারী

বদলি হয়ে যায় আর একই তেল বারবার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটুপারা কিসিম বিমারী উলাই দে যুন্তু খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারী। কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনে আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখিবলে ইটু কদম খান লবি। ফ্রাই করিবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খালুয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি। সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে। ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বারবার উলাই থাকিবি। ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি। ইটু জানকারি দিয়েছে স্টেট ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।

0: জংমাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম ওলাই যায় আলাক নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায় কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কুইলে কুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয় শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকুবি বিয়া করে দিয়ে দাওয়াই নাচুলা টেঙা ফল খান্তু সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খান্তু ক্যালসিয়াম কার্বাইড চলাই কিনে পাকিবলে দিয়া খান হব পারে আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিত টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলা বলে ইয়াদ করিবি ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
1: জি হ্যাঁ দোস্তো, আকাশবাণী কোহিমা FM ট্রাকবন 103 মেগাহার্টজ পর সুন রহে হ্যায় মাদার্স ডে স্পেশাল উইথ আরজে ভেরোনিকা। অর অনেস্টলি ঘর সিফ দিবারোঁ সে নহীঁ বনতা, ঘর উন লোগোঁ সে ভি বনতা হ্যায় জো হমারি ফিক্র করতে হ্যায়, রাইট দোস্তো? এক উইদাউট মাদার কা স্ট্রগল শায়দ শব্দোঁ মে বয়া নহীঁ কর সকতে হম, খুদ রোকর ভি বচ্চোঁ কো হসানা, দ্যাট ইজ রিয়েল স্ট্রেংথ। আজ কা শো উন সাইলেন্ট হিরোজ কে নাম। অর ইয়েস মাই ডিয়ার লিসনার্স, আগর আপকো ভি মেসেজ লিখ কর ভেজনা হ্যায় তো জলদি সে ভেজ দিজিয়ে 9436805333 পর। অ্যান্ড ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু উইশ ইয়োর মাদার আ হ্যাপি মাদার্স ডে, ইউ ক্যান অলওয়েজ মেনশন হার নেম দ্য প্লেস ইউ আর রাইটিং ইন ফ্রম, সো আই ক্যান গিভ এ বিগ শাউট আউট টু অল দোজ ওয়ান্ডারফুল হিউম্যানস ইন ইয়োর লাইফ। সো ইয়েস, লেটস গো হ্যান্ড লিসন টু অ্যানাদার হার্টফেল্ট সং বাই দ্য স্পাইস গার্লস।

0: FM 드래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이두 아카시와니 고이마. 아지 아미칸 라가 보스티 모노 프로그램 데 Food Forest in Zoom Incorporating Local Indigenous Wild Edible Plants 이두 라가 오퍼레 고다 고리디아 호니 로보 이두 보조데 Pig Farming A Means for Self-Employment 이두 라가 오퍼레 비 기스만 고다 고리디아 호니 로보 이티아 아미칸 Food Forest in Zoom Incorporating Local Indigenous Wild Edible Plants 이두 라가 오퍼레 고다 알랍 고리디아 호니 로보 Food forest to gardening laga system ekta ase juntu alak alak bishi ula perennial lamba thakibo laga species itu khan bachibo aro arrange koribo ki tar khan ekjun ekjun ge milibo aro support koribo itu para habi aro poka komti hobole modot koribo aro harvest to bishi bal para hobo fruits aro gas khan to jungle laga framework te main centerpiece ekta ase एक जून परा कमती मेंटेनेंस करिना फ्रूट्स नट्स बेरीज आरो हर्ब्स तो इकी लोगो अनिना जंगल लगा सिस्टम निशना एकता बनाबो पारिबो जुनतुदे माटी लगा फर्टिलिटी तो मेंटेन करिबो जुनतुदे फंगी बिशी डांगोर रोल एकता थके जंगल तो प्राइमरी पेस्ट कंट्रोल निशना असे माटी तो स्पंज निशना पानी के तानिना राखे आरो इतु तो अलग अलग गास थके Food forest to develop hobo karone zoom cycle de fellow face management do bishi lagya option ekta ase. Forest garden design. Ekta simple forest garden to tinta layers thake gas, shrubs aro mati laga gas khan. Kuli bi northeastern India laga areas khan de do bishi biomass production laga potential thakya nishna ekta forest garden to satta tires vegetation do rakhibo pare. Lamba gas, kata gas, shrubs, herbs, ground covers, vines, aro root crops itu khan nishna. The tall tree layer. Bal ula choice to multifunctional gas aro nut gas nahuile bi alak lagya gas khan ase. Tar khan to majote jaka charina thale niche laga layers khan de bal para light to gushibo dibo karone. Dup maria gas khan to food forest te recommend na kore. Food gas laga selection to food forest laga altitude jaga upor te thake. Upor pahar 900 to 2000 meter AMSL khan te to apple, peach, pear, plum, apricot duhan nishna choices ase. Mid pahar 800 meter nishna MSL khan te to citrus, banana, papaya, Gova itu khan nishna select kuribo lage. Foothills te to fruit gas khan jackfruit, mango, ericanut itu khan nishna recommend kore. Nitrogen fixing gas khan to mati banabole modot kore aro bishi ula tar laga phul poka khan ke tane. Itu laga bitore Nepali sea elder, Ulnus nepalensis, needlewood, Shima walechi, Elbizia, Markanga delicul, Dendi culata, Elbizia sp, Gorgon, Sauraria nepalensis, Holoc terminalia, Myrio carpa, Tree bean, Parkia, Rox burgi, Drumstick, Moringa oleifera, Orchid tree, Bahunia sp, Vegetable hummingbird, Sesbania grandiflora, itukan nishna ase. Kunba medicinal gas khan laga species khan to, Arjun, Bahira, Palash, Hartaki, Amla, Nim, Albizia Procera, Koroi, Artemisia Indica, Takai, Bahunia Purpurea, Kamchan, Clementis, Buchanananya, Verapul, itukan nishna ase. The low tree layer. Eki fruit aro nut gas laga tree layer te nishna huilebi dwarf aro semi-dwarf rock stalks tarkange nichide ulabo dibo karone. Naturally, chutu gas khan thalibi, citrus, apricot, peach, nectarine, mulberry, blueberry, guava itu khan nishna. Itu gas khan to asani para prune kurina khula form de thalibo paribo, aro itu para light to tar laga nichi de thakya gas khan ke পঞ্চাবলে পারিব। ডাঙ্গর আর ছোটো নাইট্রোজেন ফিক্সিং গাছ দুইটা বি ফাট ওলাই আর এটুতো বেশি পূরণ করবলে পারিব মালচ আর কম্পোস্ট বানাব কারণে। দ্য শার্প লেয়ার, শার্প লেয়ারতে তো কোনবা মিলা গাছ আর একিলোক ওলা গাছ তো রোজমেরি, লেভেন্ডার, লেমন ভার্বেনা, সিট্রোনেলা, সেন্টেড গেরানিয়ামস, টেন্সি আর আলাক শার্প সাইজ, ডেজিস আর মাউন্টেন মেরিগোল্ড। এটু খান তো সব গুণ কারা থাকে যুন্তুপরা পোকা খানকে কনফিউজ করে দিয়ে। এডিবল শ্রাবস লাগা ভিতরে জুনবেরিস, গুসবেরিস, চেরি আর ইয়েলো গোভাস এটু খান তো এসিড সোল পেচ লাগে। দ্য হার্ব লেয়ার, ইয়াতে হার্ব তো বটানিক্যাল সেন্সতে নন উডি ভেজিটেশন লাগা হিসাবতে কো আছে। সবজি বাড়ি ফুল সবজিতে থাকিব হার্বস, কভার ক্রপস আর এটু খালি নহয় না মাল্চ প্রডিউসার্স

0: তার গুমাবলে জাগাতে ভাল পৰা ৰাখি দিব লাগে। তার জন্ম হওয়া সময়তে আমি খান দূর জায়গা পড়া চাব লাগে আর একু দিগদার হয়েছে কইলে ভেটেরিনারিয়ান কে ফাট কন্টেক্ট করব লাগে। তার লাগা জায়গা তো ভাল পড়া ফেন্স করব লাগে তার লাগা বাচ্চা খান কে না ওলাব কারণে। তার লাগা বাচ্চা খান তো ভাল পড়া সাফা করব লাগে তার খান কে শ্বাস লোব দিব কারণে আর কমজোর বাচ্চা খান কে তো আমি খান হে গাইড করে দিব লাগে। আর্টিফিশিয়াল গরম তো স্প্রিং আর উইন্টারতে দিব লাগে তার বাচ্চা খাঙ্গে ঠান্ডা পড়া বাঁচি না রাখব কারণে। 45 to 60 ডেজ হওয়া পছতে বাচ্চা তো তার লাগা আমার লোক আলাগ করে দিব পারিব। গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া ইনভলভ করিয়া তো তার খান ক্রস ব্রিডস এনিমেল হেলথ আর ভেটেরিনারি সার্ভিসেস খান প্রোভাইড করব। ইটু তো ভিডিবিস খান পড়া সব বস্তি স্টেট খানতে ইমপ্লিমেন্ট করব। বস্তি খান ইটুতে পার্টিসিপেট করিয়া পড়া ফার্স্ট সালতে 3000 হাউস হোল্ড নিচনা 250 ভিডিবিস লাগা ভিতরে গাউরি পালিয়াতো ইম্প্রুভ করিব। আজি আমি খান লাগা প্রোগ্রাম তো ইয়াতে পড়া শেষ করব। শুনি লওয়া সব মানুষকে খুশি জানাই দিয়া আছে। আহিয়া কালি নতুন কথা লই না লগ করিয়া হব।
1: ওয়েফ এম ট্রাগোবান News, music and entertainment. FM 103 megahertz.

0: food intolerance aro allergies laga symptoms tu vomiting diarrhea pet bika skin rashes chehra jiba aro lips phulija sas lobole duk pa khan ase itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi itu likha khan tu iniga hobo pare may contain allergen nohoilebi lactose free gluten free খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি যোন খান লেকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আৰু দুধ পৰা বনা সামান খান নাখাব লাগে আৰু গ্লুটেন ইনটলারেন্ট থকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা এলার্জিক ৰিয়েকচনছ বেছি হ'লে ডক্টৰ লগতে চাই লবি ইটো জানকাৰী দি আছে ফুড সেফটি অথৰিটি নাগালেণ্ড
1: Welcome back, my dear friends, after the break. And yes, we have another 20 minutes maybe to go. So tonight I'm going to be playing you some of my favorite tracks by Enrique. So have a

0: food intolerance aro allergies laga symptoms tu vomiting diarrhea pet bika skin rashes chehra jiba aro lips phuli ja sas lobole duk pa khan ase itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi itu likha khan tu iniga hobo pare may contain allergen nohoile bi lactose free gluten free খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি যোন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পৰা বানা সামান খান নাখাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটো জানকারি দি আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
1: কুমচুনা চাকি ইনিল এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনি কিনে চিগজিন খল এইচ আই ভি কসমি সুশো এন পানা চিপি উচিন কিউ আনি
2: আইজ হিপ খল আকমলাল সকস আকিরতি আশেজ টুচা কিউ এন কতাও মিশি কমলাল কখল এইচ আই ভি কসমি জুকনাথা এন কথা লেতা মুন কিউ আনি
1: নিঙু কক্তা লেকতা কা কিউ ইয়ে খাশি খেনি নল
2: আসাই পয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচ নংলাও সরচানি
3: ইংাদা এইচ আই ভি এলানি এইডস টংলান শিকু আজান জোথি নিশি দারো দিংচি ইয়াকচিয় এইচ আই ভি নচো নরি কথাকো কিয়ন এলান উসি খমচো সানচো পিয়া
4: শিকু শিয়াকচিয়া এইচ আই ভি নচো নরি এচো কিয়ন খাপেনি হিছোপেনি ওসি ওখো ভালাইলান লো ছাকুং গো সঙ্গিও জং খানালা
3: ছাকটাং গুংদা নিনা ভান্দাও কালো

প্রোগ্রামটা কো দুসরা গীত শুনব কিশোর কুমার লাগা ওয়াস্তে ফিল্ম আছে দিল সে মিলে দিল গীত লিখিয়া হয়েছে অমিত খানা আর মিউজিক দিয়া হয়েছে বপি লেহরী।

প্রোগ্রামটি শুনিব আপনারকে বাপি লহরী, শৈলেন্দ্র সিং আর উষা মঙ্গেশকর লগাওয়াস্তে ফিল্ম আছে আপকি খাতির, আর এই গীত লিখিয়া হয়েছে সাইলি শৈলেন্দ্র আর মিউজিক দিয়া হয়েছে বাপি লহরী।

প্রোগ্রামটি শুনব আপনাদের মোহাম্মদ রফি আর অনুরাধা পাটওয়াল লাগা ওয়াস্তে ফিল্ম আছে আপনাপান। গীত লিখিয়া হয়েছে আনন্দ বক্সী, মিউজিক দিয়া হয়েছে লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: গুড ইভিনিং, ইটো আকাশবাণী কোহিমা সামলাগ খবর পড়ে আছে কেটু খোমেরে পয়লা হেডলাইন্স। প্রাইম মিনিষ্টার মোদী বড়া একটা ডেভেলপ ইন্ডিয়া বানাবলে মিল মিলাপ করবলে মাতিছে, যুন্তু এনভাইরনমেন্টাল রেসপন্সিবিলিটি আর ন জওয়ান লাগা এম্পাওয়ারমেন্ট পড়া। নাগাল্যান্ড বি মাদার্স ডে মানিয়াতে ভাগ লৈছে গভর্নর ইয়াদাভ পড়া কইছে আমাতু হইলে বালিদান আর মরম করাতো আছে। নাগাল্যান্ড সরকার তো হইলে রিলিজন বেস এনজিও রিলেটেড আর আনঅথরাইজড স্লোগান খান গাড়িতে দীঘাদুর প্রদেশতে বন্ধ করে দিছে। আর আর্চারি ওয়ার্ল্ড কাপতে ইন্ডিয়া লাগা ওমেন রিকার্ভ টিম পড়া গোল জুতি লৈছে। ইতিয়া পুরা খবর। প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী তো হইলে আজি দ্য আর্ট অফ লিভিং লাগা 45 এনিভার্সিটিতে ভাগ লৈছে। তাইপর আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারতে নতুন ধ্যান মন্দির তো খোলাই দিছে। জামা কুড়ই থাকা খানকে কথা কুড়ি কিনা প্রাইম মিনিষ্টার পর আর্ট অফ লিভিং টু সেভা স্পিরিচুয়ালিটি আর সোশ্যাল ট্রান্সফরমেশন উঠা ওপর ভাদাই দিছে।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं और इन्हीं पुरातन संस्कारों से भारत की भी अनेक संस्थाओं को प्रेरणा मिलती रही है।
0: প্রাইম মিনিষ্টার পড়া একটা ডেভেলপ ইন্ডিয়া বানাবলে মিল মিলাপ করবলে মাতিছে, যুন্তু এনভাইরনমেন্টাল রেসপন্সিবিলিটি ন জওয়ান এম্পাওয়ারমেন্ট আর ইনার ওয়েলবিং করে কিনা।
1: বিকশিত ভারত কা নির্মাণ ऐसे युवाओं से ही

0: होगा, जो युवा मानसिक रूप से शांत हो, जो सामाजिक रूप से जिम्मेदार हो और जो समाज के प्रति संवेदनशील हो। इसलिए स्पिरिचुअल वेलबींग, मेंटल हेल्थ, योग, मेडिटेशन, इस पर काम करने वाली आपकी ये महत्वपूर्ण गतिविधि और इस प्रकार से काम करने वाली अन्य संस्थाएं भी, इन सब की भूमिका बहुत बहुत अहम है।
1: শ্রী মোদী টু হইলে সমাজ লগত পার্টিসিপেশন টু হইলে পলিটিক্যাল সিস্টেম পড়া তাকত আছে আর নেশন বিল্ডিং তে বেশি লাগে। প্রাইম মিনিষ্টার পড়া সাল বার চলি থাকা লাগা প্রজেক্ট ফাউন্ডেশন টু লক্ষ্য করে দিছে যুন্তু খান আছে মেন্টাল ওয়েলবিং, রুরাল তে উন্নতি, প্রকৃতি কনজারভেশন আর সোশ্যাল ট্রান্সফরমেশন। প্রাইম মিনিষ্টার পড়া কইছে কি ওয়েস্ট বেঙ্গল, আসাম আর পুদুচেরি তে বিজেপি জুতিয়াটু হইলে মানু লাগা মদর টু দেখাই আছে সেন্ট্রাল পলিসিস আর কার্যক্রম খান ওপর। তাই পড়া কইছে কি মানু খানটু হইলে একটা সরকার মাঙি আছে যুন্তু ভাল গভর্নেন্স আর জলদি ফাসলা করিব দে। কংগ্রেস কে হামলা করে কিনা প্রাইম মিনিষ্টারটু হইলে পার্টি কে আরোপ দিছে পার্লিয়ামেন্টে নারী বদন संशोधन के खिलाफ कुरा करने।
0: दशकों से कांग्रेस देश की महिलाओं की आंखों में धूल झोंकती रही है। कांग्रेस महिला आरक्षण का वादा करती थी और फिर अपने सहयोगी दलों से इसका विरोध करवाती थी, बड़ा खेल चला करता था। बीजेपी ने इस खेल को खत्म किया, महिलाओं के लिए 33% आरक्षण का कानून बनाया। लेकिन साथियों, कांग्रेस देश की सबसे बड़ी नारी विरोधी पार्टी है, इसलिए कांग्रेस ने संसद में नारी शक्ति बंधन संशोधन को गिरा दिया।
1: মাদার্স ডে টু হইলে আজি দুনিয়া পুরাতে মানি আছে, নাগাল্যান্ড বি ইটু সময়তে ভাগ লৈছে।
2: খাস লাগা মাদার্স ডে সার্ভিস টু হইলে প্রদেশ লাগা সব মন্ডালিতে রাখিছে, তাতে পরিবার খান পারা মান টু দেখাই দিছে আর প্রার্থনা টু করিছে আমা খান লাগা স্বাদ আর ভাল থাকি বলে। প্রচার খান বি দিছে আমা খান কে মান করিয়া কিনে আর তাই খান লাগা মরম বলিদান আর কন্ট্রিবিউশন পরিবার আর সমাজ তে দিয়া খান ইয়াদ করি কিনে। ইটু সময় প্রদেশ লাগা সব লিডার্স খান টু তাই খান লাগা গ্রিটিংস টু দিছে আর তাই খান লাগা আমা খান কে ট্রিবিউট টু দিছে। ইটু লাগা খাস দিন দে কোনো আকাশবাণী নিউজ কহিমা।
1: গভর্নর নান কিশোর যাদবটু কৈছে কি মাদারহুডটো খালি একটা রিষ্টা নহয়, হইলে বি কিমতি লাগা বলিদান আর মরম আছে। সব আম্মা খানকে তাই লাগা গ্রেটিটিউডটু দেখাই দিছে যুন খান সমাজতে মরম আর ভ্যালু পড়া দেখাই আছে। ডিপুটি চিফ মিনিষ্টার টি আর জেলেং টু সব আম্মা খানকে গ্রিট করে দিছে যুন লাগা মরম বলিদান আর তাকত পড়া পরিবার আর কমিটিকে বানাইছে। তাই পড়া ভাল স্বাস্থ্য, খুশি আর নাচারিয়া লাগা খুশিটু আজি আর সদাই থাকিবলে উইশ করেছে। ডিপুটি সি এম ওয়াই পাটন কৈছে কি মাদার্স ডে টু একটা সুবিধা লাগা আছে সব আমা খানকে মান করে দিবলে আর মেটারনাল ফিগার করে কিনা নাচারিয়া লাগা বলিদান টু দিছে মানু লাগা খুশি আর ভাল থাকিবলে। রাজ্যসভা এম পি এস ফাঙ্গন কনিয়াক পড়া কৈছে কি একটা আমা পড়া ঘরকে একটা ঘর বানাই দিয়ে তাই লাগা মরম প্রার্থনা আর নাকা লাগা বলিদান করে কিনা। মিনিষ্টার সালুতিনিয় ক্রুসে কৈছে কি কথা পড়া নাপুঞ্চে একটা আমা লাগা ধন্যবাদ করবলে তাই খান লাগা বলিদান প্রার্থনা আর নাচারিয়া লাগা মরম যুন্তু তাই সদায় দিন করে থাকে। মিনিষ্টার পি ফাইওয়াং কনিয়াক, তেমজেন ইমনা আলং, জেকব জিমোমি আর এডভাইজার এইচ টভিহতো আইমি খান পড়া আমা খান লাগা তাকত নাচারিয়া আর আলচি নহালা আত্মা ওপর মানটু দিছে। নাগাল্যান্ড সরকার পড়া প্রদেশ লাগা সব জায়গাতে রিলিজন বেস, এনজিও রিলেটেড আর আনঅথরাইজ স্লোগান, স্টিকার, সাইনেজ আর আইডেন্টিফায়ার গাড়িতে চলাই না দেখাটু বন্ধ করে দিছে। বানটু হইলে সব প্রাইভেট আর পাবলিক গাড়ি খানতে এপ্লাই করে যদি তাই খান পড়া মোটর ভেহিকল এক এন্ড রুলস নিচিতে পারমিট নাপাইলে একটা নোটিফিকেশন ডেটেড এপ্রিল 30 কমিশনার এন্ড সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রবার্ট লংচারী পড়া কৈছে কি ইটু অর্ডার টু হইলে মোটর ভেহিকল এক 1988 লাগা নিচিতে ইস্যু করে দিছে। ইটু সাল একটা এডভাইজারি মিনিষ্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট পড়া দিয়া পিছিয়ে গাড়ি মালিককে নোটিফিকেশন দিয়া পড়া 45 days ভিতরে ইনেকা লাগা ডিসপ্লে খানটু হাতাবলে কৈছে। সরকারটু হইলে স্ট্রিক্ট একশন টু লবলে আছে ভলিটার্স খান ওপর মোটর ভেহিকল এক আর রিলেটেড রুলস খান লাগা নিচিতে। ওয়ার্ল্ড লুপাস ডে টু হইলে আজি দুনিয়াতে মানি আছে। ইটু দিনটু হইলে লুপাস লাগা অ্যাওয়ারনেস কে মার্ক করে যুন্তু একটা কমপ্লেক্স অটো ইমিউন বিমারি আছে যুন্তু পড়া ইমিউন সিস্টেম টু হইলে হেলথি টিস্যু আর অর্গানস খান কে হামলা করে তাতে পড়া বেশি ইনফ্লামেশন টু করে দিয়ে আর জয়েন্টস, স্কিন, কিডনি, হার্ট আর লাংস কে বিয়া করে দিয়ে। লুপাস কে ইলাজ নাই আর ইটু পড়া সদায় দিন বেশি নুকসান টু করে থাকে। আপনি খান টু আকাশবাণী পড়া দিয়া খবর শুনি আছে। তাজা খবর জলদি পাব কারণে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কইমাতে ফলো করি। আপনি খান পুরা এই খবর নিউজ অন এয়ার এপ।

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটা বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়া গাও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়া ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: Well, yes, my dear listeners, bahut sara message aa chuka hai, and the next track will is from Tim Lakuti. Please play the song Mississippi by Pussycat Dolls to Cecilia Futuro. Well, Cecilia, if you're out there in Futuro listening, Tim from Lakuti is I think divana ban gaya hai Cecilia ka, and he always mentions Cecilia. So Cecilia, if you're out there, Tim from Lakuti has something really important to tell you, I guess. Anyways, we have Takemichi from Kohima to play Blackpink song. So Takemichi, your song is already on the playlist. I'm playing Ice Cream for You. And we also have another message. It reads, the first teacher, the first heartbeat of a home, the queen of my heart, can you please play me the song Wildflowers by Try Your Fate, Dolly Parton. It is from my mom's favorite and I dedicate it to her. Love from her daughter, Cecilia from Fitzroy. Well, Cecilia, your song will also be played. And we also have Abhijit from Boca Chon wanting to listen to Last Friday Night by Katy Perry. So, my dear listeners, in order to save time, I'll be playing all those tracks back to back, and I'll be back with another messages.

দংগাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁতে বিমার কিসিম ওলাই যায়। আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতু আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁ নিমিতে পয়সনাস হয়েছে কুইলে কুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্ডে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্ডে খুজিলি হয় শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকুবি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাখিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁ নোকসান কমতি হব নিমিতে টেঙা ফল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলাবলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগল্যান্ড পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।

প্রোগ্রামটি এইবার শুনব আপনাদের বিশাল ডেটলানি, পায়াল দেব আর কিশোর কুমার লাকাও আসতে ফিল্ম আছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু। এটা গীত লিখে আছে অনবিতা দত্ত আর মিউজিক দিয়ে আছে বিশাল শেখর।

0: मैं खत्म तो खेल खत्म।
1: ওয়েল লিসনার্স, কেন প্রোগ্রাম শেষ করবলে টাইম হয়ে যাচ্ছে। এই কারণে প্রোগ্রাম শেষ তো শুনব আপনাদেরকে পাউনি পান্ডে লাগাও আসতে আছে। ফিল্ম আছে রাইস, আর তো গীত লিখে হয়েছে ইন্দিবর আর জাভেদ আখতার, মিউজিক দিয়ে হয়েছে কল্যাণজী আনন্দজি আর রাম সম্পাট। আর তো গীত লগতে প্রোগ্রামটো শেষ করে হব, কিন্তু সময় 10 বাজি হওয়ালে আপনি কেন শুনে হব FM রেইনবো রিলে প্রোগ্রাম। সো মানে আর জি জেকব আপনি সবকে উইশ করে আছি আপনি সব ভাল স্বপ্ন পাবি কই না, আর এই গীত লগতে প্রোগ্রামটি শেষ করে হব। আর FM ট্রিগ্রামটি আকো অহাকালি পুজোর 6 বাজিপা শুরু করে হব।